0: 이게 봐, 지지, 지, 꼬까. 다운아, 육, 그, 돈, 아, 육, 흔, 아, 눈, 니, 이게 봐, 가, 눈, 이, 삐깐. 지우, 니, 오, 루, 구, 삐기, 라웃. 징, 흑, 그, 나, 구. 아, 쓱, 뚝. 아, 알, 흑, 굿, 막, 굿, 황, 굿, 아, 육, 삐기, 니, 아, 안, 후, 유, 트, 붓. 아, 곧, 니, 삼, 일, 리, 다, 아, 흠, 삐, 까, 흑, 기, 잉, 아. Ila liuk takhalutin ilapanik yukina. Ila liuk taiskuvut alayum pitakchikatin tamana pichiuguk. Huangkuk toh ahkut anruyutit. Nasun ritahkapuk ila ila magnun magunun kanrut kakaksuki bisim magnun imo magka aplakput magkuta kanyo nagsuki pikput yuhunik ngaksuki totin unang chaksukuk huangkuk anghabih kamkhnik ilang kalalga ko sam toy nakmin ilak suki kwatn tuklu tkhlu tun kanghabika tot nam pitang kalalga toy tot nayo kok anani ko wihak anani ko wihak kak suku hangkuta una yus kutput imum toy chapakuf kenaku chamkan rutlaka nasuf kenaku sah ngay lutja kan semkhenuk tau na tot na yokok makut illait yut umchihtut Jamaknihkeng anrut kelayu naku nakminsu ilakngkemhtki ay pakut siklutoyu kukcali ilini ay pak una jan kdoi tangalangkemisu kwasnih aksu nih nitaksu ni jan k Yus hudum tiktam kagam kunik illium kalak tlhagun rito magunik. Atotin alak kumaw kutyukuni. Atsahim na nigarut kluku ulublaw tikum kinaku ilam tnun. Asiktuk damatum atulha. Illini taim pitsiun rilinguhun iklu ni takamta. Alahut klaseput ilalugu. Ang chaimna ni tlput. Ang lirilugu. Atotnam anruyut magchali ni tlulrenga. Tama na to'y huwag ko ta'udu mang naksuta pinakakukut to'y huwag ko ta'ilait niyukuni imutun to'y kankakayuka galretu na yukusuta jamktang kakamta Wasu jam kini sudah sebaik kemta. Ikhmenun doi ilam tnun. Sakh suku damana pidu luta. Totin doi. Ayuk sumi dukut damamta. Yuhuni. Abhuma yumi dukut. Huangkuta totin ayuk niluta. Daumka. Huangkuk utu mang naksunuk pitkacakanahduguk, yukcakanahduguk, maninunam kaingani, yukasemmagini. Doi umih pakcali, nek-nekwa awai ikirusuta, pishakutta, unani, nas-naspaludok doi pilreni, il lait ni hwangkuta unang fgnata biwkuta ataw tichach aperam kludoi chwi jang llchwlreng a wai. Jang dama il lait a yag yw gwludyng a gwbi a gadagom jim ich ilw gw nwtan bem a nwtan jang chlo ataw jim gdoi utwdach gynglo ag a giga. Nudat-nudah tukulu dawai. Umisu. Pdu gikilu ting khuaddoi bilhatni. Jah gang sama akmani. Naksisgini daunatdoi. Aulung naksugu bilhoka. Daun bimaren doi koni humyoka. Saagaksuni. Kuyatung kaklota matumka. Akutotin kubian ka atupin katobot ang yamun nikang kakaw luteng tobot to yu waksuki duk kayo nakakat pilu ko asuhtuk kwatin ilaput kwa ilini umyok sak ngam tkisu unang sput unatang suku ilini abukwit katukut atoy umikuhtang ktuk pilhkam kchikyu makumta kwas aghanak ay pichiluku suna nang kakak lunuk pehkaw kumkhinuk pikang kumkhinuk pilhkak puktikichik pukka ila pok umyak nga pok abukubing kakluki bigang kakakchikliukuk tama na imuruk kwa nakayun nirun kakluku huangkuk yulrik ni pilhkak pok tama na ilam tektoten makunak pisigali luteng pilren ka dufkakyaksuta pilhkakput taim toi amsak awai atukuluku pismtni ikirusuta pilhkakutta kasaklu manna akit tomi akituriilu ni pemi kanani kepen kumi brown slum jani mskini kanna kasiwika emi rewik kustun nukhluku aking kutok $9 chipsu ko. Toy. Chat magut. Ato ko yung kuliki hong kutapik puta. Mayo ko lutang perkaw sa homang. Toy. Kaisin mi ikaw sa ngalraman na pichir tinrit katakta. To umyong tsaknaksu ni makunun totin kung kuta ikayut ka kinriskam nun changok suku unang nga kapot man na piunay chak suni chatwat toy irinam tatotin ato kuyukulupi pikkait akiturilu ting pemang kwas tutkakamta may Gufek manna beach jigana kukha. Akchak luta unno kumi. Gufek tulini. ปิกปุดมันลีดลีสกูมมมตาากูแฟมกิบุตแค่นี้อาคุณกังงอลแรงกอักกะกิสุดจิบทักใส่นักลูกูอักงกลูดงดามากุดกูแฟดอักจักลูนี่ควานีมัมตรีสกนีตอดนตอยักงกตกจับจับนาริงงลูนี่จัดจัดจันกมากูนกอัตโขยุกงามนกว่ามยองคลุตาปิลกับุตอัจจักลแกรกจากกควานีความากุดขวังกุดานักกรรมตาอัตโขลกิปิกบุตตามากุนันตความอุนังงาบุตอัตุรักเกาลูกุอคุตอาวานียูยูตมันนาอักกอัลไลค์ฮาลุนีมานีปิลฮานีมากุตฮุนซูมัสกูลิกทุนจันควมากูนกนวัชุกีตักความอุนางลัสขัดเอขินักกกขวังกุตัดโดยมายมัตุมนัสซีนิสูนักกักจุดนักอุนางลุตะแปมตาตามากุตขวังกุตัดจิวแลมตาอดุลขัดปิดาจิกจีกตาบุตรจับหน้ากุดเอากุดยุดจับวิลุดงดอดนกลุดทุนกายทุนสู่มากุดทุนสู่อังยันกปีลาดปีลาสติงเอากุดตาจับใส่หน้ากลุดงอายสหอมขวังกุดตามาเออุปนักกวักวิยาวายอายากสุดเลวบารนีเปิลมนีนักศิษย์บุตริกนจานีมัจักแห่จานีมัดกโดยจับสีกันนีจับพวกโลกขจีกันนีอังลิสสันคบปาโดยโดดนอายุคลิกเกกุดลีสุกูอากุมลุตาอายาสักบุตรลวากุนาอายักจักรลุคัลจาวลีมอายากสุดบุตรอายักจักรลุกูอากุมลุตาอายัสบุตรลิตกับเปรลุกูมักขุจจิกาลีลุตาอากุมมิลูไกรตมาสุปกันลัสหาหุมโยกวัดุกกะกันอดกักลุกูลูหุนมาสิ่งนั้นจะสานิกก์อายักจักกะลูกอักุมลุนิจุดมุนจาวลุนิอายางักตะกามีอายักยอกยุคลุนิยมยอกตกลัสหกโดยตึมจิ้วตกลัสหกเก่งโดยอิลูกสุกุสุปิสหอมกุอิลูกสุกุนลักษุคุณโดยหลังจากโลกทุกโลกโดยปิลสุลีนิลแร่ตามานะเจ้าจีนะกุคุยปิลหอมกุตัมมานีตันก็รู้เท่าหลอดสีอังุตมุขสุนีจิ้วคลิกบักคลิกกุคุยตักความโดยกาลากุคุโลกโดยตั้งหักมกุปิลสหองตากักสุนริตากะมาตุนโดยมาสุนริกโดยอิลุคลินิกกะตุนโดยขวังกุตาอิคุนีก alahut alahut kang sutawa pisi niukut ilaku temsegum toy imutun cap kenrilingohtun hangkuk una iluh buk perkauluku ika ika ika yuksuku jan ketotin ika yuk nak pilu nuk perkam genuk una iluh buk usak liku capak kenrisik buk ika yuk ika ika yuk nuk kotoy piuk ngaluku totin ilak sreni hangkuta ayukukut umisu nakmin anlegut mkhni sibling chaulitoy amaqsakriku khol uyuqsuku supitiqsaapuk chapakhnal khorkauluni taunatoy imum awali sa khaluni pinrillinguq ika ika yuxtalgani awali sang qsuuna ni pillera piunaq petulin yuqtot ni wayuqha taim toy ayaknilimni ahkutamchiukkarluki pisqut klalhitta kataallinnan kaawai iyum atha atpaktaraluku pinritlerka makutsu maavat mamtrilhanun tikiilluten yuulhutput qaraalillut kfkenaaki pikput chauchi tolkinguwartaraalukiillu pinritlerka jalillu umyor una assirluku qol atiwaqaaniraayaraan klatorlunuk pikuumgenuk kpuumallerkarpuk ukuunik anertiutnik 907-543-5985 una khani sasakhput khani akka abuk afkatakhtuk qal qaya gaul rahtang bailikan pitangin riskan sasak muikan taklosu hui cahkan ka pikcah tuhcikan ka khatin upnakh kami makucah kabut amsitom kekegusu tapakakuta kama kunik toitigoh kam tigoh kam tnik qasik mirit lameng akam kut ila put khallqa khakhalutin llu janik chah kam khnik chalil khutunuk qaisoluk pemeng qayaga khutan ripa khatta ai pagni qawa mallit taim toy ukut unasu kuyuk pikluki khamakut agayuit piduk putta aulukah kait amsahtut tamana umyakakluku chalipin nakhput khani kwa kaya gaul rakhtang sinniuk good morning khakpa
1: good morning ilaksan
0: titak
1: ya phone natak titis chakapa lagi Lituna apartasan tam ketohan kalakta tekeleku zatam syakin meskil hukma man mamdrisin man tang hakama kawal din kan lakit hayo kunrit ling hukun kan hukut Mark KYK and you don't no na nik ma kan chura o na ya kan re ta o ta shi ta mai han ne re ka tin ti ku ta tan na na tu ku ta ki han gan ya nik ma wat mam tre shi ne ya o ta shi ni ga to ho lu ti ya a ha tu ma le ta ka na ta ki ta ta ma na ko ya ka pu tang pu ta ta pu ta se ka ta pu ku ma ka ta ha an yan tre na so na ta ke tin sa ka ra le su ka na le u ka ha ku ka pa tu pu ta se ta ma ni ta ko ya u ke ku ki kaya ka ka kumanna ka a du sim thu e lei ni sia ga nga kam ta ke pa mi khot a ke sia mi lo ta pa kam ta an ya kan chan pa kam ta na se ya lo ta pa khin na se ya lo la skin lei ya ga nga kam tan kha kha ma bu ta shit ka te zran gum ya ka gal gal ya me tu la ka tak lu han ya mang ni tin na kha na gal kai zu na le han ya mun ta ka kha ma a tin na kha ga la ga n ka ka na ta hai ku ti lam ni ka li su tin kan ba kan ra cha ra su tasu san
0: I ko ya nak pas tama na ik bak suku a ke ke mi ang ya thun aya ga nga hluta a kau na toy ilu mun puk tasun nan jun nai kha
1: ya ka da ni saman te kha ya puka yu la mun pi ta na pok ta su kha ta ya a te yakin kanakin to thapa magno shaitam free free looking kutuk ni pista puh da shuja ga tat kakhal a te yakh slukan yasim puh da shu mam te yakhal pi pik kanami nikil lena puh da shu ta paibu na senit kanami а нихлэгэн гэмэ носайт а тухташэт пиркуч нат нат мохтратакфти канани покапа миносайт а пайвуна ласини канан
0: я а хуингалтаукутта танг алаган ка агалутэн agang agarping agarping khluting a asecht tau kutta a tu tu khlukih toy at wah kauluting pi pi na tapi kumta
1: ya ta ta ta ya lutin a ta ta
0: e a nat mun ka iluk ayang siksay dutin at yus kong silutin.
1: Ya, ayak sa't ayak nilaka kukwakul naman ay takasagam. Uksak, ay mayroon ko wagasan ay fishwa kapagin itiwipo ka ano kakain to akkafak tatatay kusik tangal itin akpak tay o kukikayum ginukapala ka nakilit kwanggut si kayak kayo ting nakso to nakisagini asan ginutaan ginitiwin akkwanta fishkantam tingin
0: ya doch down a yus khulra I ayal aya la sinil gaten
1: ya ma ni so na ona sa takasu anu kan ku pakta sen ka kunun zavut ko zbchneni จารณาวาสินนี
0: ่ยาจะยิ่งตัวยาสีอาสีริบเอาสีริงจิกเตะ
1: จารีสุกันทุสกันเป็นจาวาตินจารีเฟินนันกาโอกัสสุกไปกันยาเล็กเกลินวันังเกลินกูยามักสุดิ้งสักกุตาไปฮุสปุกาเฟินนารูวัน
0: อากูตักตุสกุชินิดนัสิลเรมก
1: ยาเนต้าฮาลกากุตานเวลงาตุสไกดูสันหลักตะวันาตักกินิสกันสตาร์ลินเนต้าฮาลก
0: ยาอาศิกันกากูตาลุกีตามากุตาอับอับตุลุกีปิกนักกุตาสตุกกาหัด
1: ตัดข้าสมเนสตุกกันกันกันข้าตัดอีลิ้นมีอัตกระสังยาสตุกนามกาอันสั่งจัดจูนกัดลิ้นสามีมันตัดข้าสจูนขึ้นเฟนันติลาสินิลเ
0: ลยอาศัยดึกนักกุฏิ
1: โอ้มิสชาลีสายกินกันนี่ปกติปกติปกติปกติปกติในกาโรสุดกันนี่มาเลคัสก็คุยมามกสมุนกับปาลดีนึกตากันเข่งสามนานกจังตันกันนักกุฏิสานกุฏิขุดกันอ้าวคลุกนิดาดมหุติสติสชุดกานานกอยคลุดาอักกะเวกลุดาเกสเกกลุดา
0: อักนเกตุกะกะตาวมิกปักกะกมัดโดยอามิกลุกักสุนิปิสินิกะกิงกิงกันเองนาจาลียาอีอุตักอุตักอัลรักตังอัคตีเนี่ย
1: คิดตักขอคุณท่าน
0: อีคิดตักคุยันควักกายกับลุ่นจิมรูดน์ขึ้นขึ้นนักตุ๊ดกายปันสุเอาคนเอาไว้ลูกกามักมันเพลิดขึ้นมันเพลิดขมิวนี่ขึ้นขึ้นนักตุ๊ดจีคนนี้ก็จะลีอูมันกิ้งคลานันปินนักตุ๊ดกุดกุดมอร์นิ่งน้าขวะHello.
2: Hi Sam. Good morning.
0: Iki taki.
2: Yeah. Man, no ko. Mukbim chami mukti anuklen. Uktausumi anuklustuk. Awam mukbiko aguna kanunum chami mukti kais na yupa.มีคนก็ยังรู้นิดหน่อยมันนะต้องปิด
0: ยามันนั้นอเมคือลูกสาวตัวมักจะเล่นตัวก้าอนุกษาอนุกษาก็เส้นลูกค่ายคือหน้าปัดหน้าปักสุยากระตังลักจากเลือดงบิลเลริตาจันริตก็เสกตัวเอต้าปินแน่ไง
2: Yeah. We young at the moon kiss hunt can eat a rascal toast.
0: Hey,
2: yeah. No pirate can't go any how to poke to the moon room. Tokana Luta. Pirate to room, Iluta. We talk and wrecked money, Mustos.
0: ยาอาศัยเจ้ากุกกาทีมตัวจันกิมตันมุขกุตาเฮลปตัดยุคตินปิกาลักไอตาสักิมุกกาจังยอกตุน
2: ยาวันนี้ขึ้นได้ตาพิสติกันนี่มุขปิกุนายักกันนักตัวมันลูกบ้านเต็มยอกกันละ
0: ยาอาศัยที่กุกกาขึ้นประกันกุศลไงแต่ก็ขึ้นตะกุก
2: ยาโอเคยา Yang lagi ni cuni hit kasih lagi cuni ni cuni hit hal yang lagi luna pat mau inspektor. Makin ya kau nak kemukarut.
0: Ii kau yang pas kaya gagalut na Henry.
2: Ya. Agak yang lagi cuni pada setiap cuni witan happy pada setiap nak datang wit. Happy early Father's Day.
0: Ya, kau yang anak apa?
2: Tani, tamu sekuit. Ya, okay. Umi kucing ni kaya kang kestika, ikh kang kuma.
0: Ii kita.
2: Nak iskum tu.
0: Ya.
2: Okay. Unuk kucing ni tu cina cingai, mula cingai kerja haya kang tamu sekuit.
0: Ii.
2: Ya, betul. Alu laksan tu. Nak kucing nak tu tak?
0: Ii, kau yang nak apa?
2: Ah, yang nut.
0: Ya, seperti itu teman.
2: Ya, ya biar tu.
0: Akaki, mahtarwi kemeuni asil ram. Umi aku tu mukpiluji. Nan baru kumiut. Kaki yak sih tu. Makin angi-angi keluda tama bet makin imah bim kata mengelikun akhlim tinri nert hunga tama bet tuk sugumita nunit nun ayak siha yas tuk-tukam tu nunanik luni ayas taim toi ayakatuli ni yuskuk umun umyom tnun jali sukt umun temum tnun ika yutuk umyok put una jamk pitaiskan tembutu una asikiluni pijekuk taim toi akuna ilik baka jingu maluku akun kemah pikmetan neka ati tua akuna ati tamakin kingu neng kami nengelasmin kumi umyok taksuni ayat khusilri tak kaki aksi agak tok togam usak kebeca li pawahun aku lorathun Nuna nekukatam tamma kun jali ayas kiyabat nan bakom tungi nun kagasam kipilik pitu kiting na time toy nan nabat akukut yat mun ayal lagita tamak mung ating kututa taklihlim kitsiya kakamata taklihlim akkeen kito ay ayakulutin akukut nanabat yat mo na yalakita janak makunik ka maskulik pisukulutin pitus kamkni nunak suki nunang kasitam mani pisukulutin uksulutin pituk puta amlatutam mani ako nasu Nicholas Hato kuta Joe Nicholas tam mani pisukulutin kasuk umiyo kakataw na tam mani pitus ka ako na siyo nuna pitso ko nag-ayap hon tamani chali pitulho ka pisutulho tao tamakuta nukas bet dyan reklam ni time toy kwatin siyo upin kami magkutuha kusko kwa kami utatin pingah pailagata tamma bet ayak luting makun ka lokhu yakan kichuk pagan ka pilas putum yok lah ka lokusbit tammani Gyn eich dawr yw dyng wg dwyd clyw dyng a sydd yn gynnych clyd a jai clyw mylwyd dod yn achwgwyd da a basil yw gy bach jil yw gy asbed da daim a yn gydra bwyd chochongwyd am agwyd Anglilym ni nachaglwg i bilall bwta. Ychymirwllwg i bigwmdg i hwangwda. A achgwtlwg dyngwchlwg yn y bilall bwta. A nachabagaiwrwllwg i dweud amagwyd big bwta. Gyda conych, ŵm yn jale gaya gawl rhaim yn good morning.
3: Good morning, sir.
0: I, gydag.
3: Yeah. Ifrwn at gyntaf lachta.
0: Chwi'n nga. Nw, ati galrair o'n nga.
3: Ati galrair. Ie, gawch yle mwgbila fat ma. Helo, gynnalw ti pwyt mi asyl gael mwgmannad gael. Gwy a wyt ti damach bydd i. Mam dweud ar mi. Kwatin kan kuma miswi mi chani chali tuli nandun wicca kaka. Koi niskuni ekta khaki tiknut khaki li. Tukam ako lang nakaputama kut. Nuna chakunin ayas kupknaki.
0: Good
3: morning.
0: Yeah. kasnakli näka kasnakligo asilram kumiyokot mukpiluki angayokaklu chali akuk tamani nunah pagniwitalrika time toy umi ikani nqlilkhnikhwa chaput chaput toy akutta мэрэм а мэр пагэлэуни пилхэмини аяа галу кипил пиллэрооки нап напугурилу напугуилун тоотн анооқа а атууттукэм тикпэми арнкат арнкат лхтоққа тэгэохкат амлхтэтта тайм той а илли кунлу хонкутах а чаллаам кматтуум ктгуумаан кнаарлу таарлу пиллераани арну хоттоэккаиллун юнг наккангайлам та а маттуум акиим кпината писчигаллаам та аам тгоохкат амлхтут икаани китухтаркаллу а нэкхилхлуттоикна каюх юнг локсаунани чах катам хам ахкуттой чали уннагани ану кмматтум тум клуки хоппилхи чаттоякут пеккчаарлуки пеэкъама умиом нун тама куткитлахтут нуттан найтлууит тауит чаллиллуки пилхоми умьом тхун кайгалм тхун хаартаккэлута умьоккарлуки пиннааппут уппнаккар пак тайм кэгу суккиллу тайм пиккай макут унак унан нгаклуки хаппилар тингиллайта писчиганаки пата умьоккуттагулута пинаркукут артеккхлута май опнахка паккех пакка пиккчаагаалмтни тайм той хватн айоқлай нагангайтоқ хонко таккахуам уит каппаагалу тауи таллераани пиккайтаркаугукут уиталу тапикумта таумка имутун тохчах кайлингортун пиккната чахка камлхтоқ гынктан икуклиллалераа чах камник нангу пайлмда гынхпактой чанктуктуук куугаулу тапиккчаагаалмта так татчаатун инахнарииллеккарпут кииттаарлуни чалиллу макуунакха аваи илуурмаллу ахкут апкхалу кипилхи наунраат ангуккаранаттаим асирилутунха пиут акуттарлуки тамааккутта питуккут чалииллу таим макуттуха якуллигит интангаартеқааттарлуки чан кпилаақпут қохчит тамаақта тайм чали пичиқут ахкутлу хатна упнахками нама чале ау хулу кпилалхи алникот тайм чали той тамаақут питтут и китак чали хони хумун каягаулрамун гуд морнинг
4: я гуд морнинг фасама
0: Daniel гуд морнинг аппарлучи
4: и у меня не чуны вас не чуны вас не
5: Ki pikkait, nas pakkri juhuluki pärkluda.
0: ตนักเอาก็จิวแลมแต่มุมิขินรู้ลุแต่มุมิขินอรู้นิวนายก็จะขบุตรเอาคุณสมอางายก็จะนึกถึงคนยากก็คุณสติก็คนนั้นมีลีนีมาตุ้มคลูอินขุดีกันก็ตัวอัตุขลุกลาสูบขัดซาคิงุกุขนักคุณไดมุมยากนักขลุกสูบแบกมาคนปิลสุกีงะอาศิลเรารู้ลุนิสัมปิสหุกันอาตุคุยกไซกลักยาขลุกูสุตอดนำตัวปิลสหุกิหงาอินขคลาแปกรรมขึ้นหงาตัวมัดมุริสกุขตออิลูมุนมักตัวอินขุดคลิกปิดไกตานัสปักคิวคลิกปิดูปิดูปิดอายุกุจิงคลีนิลูตาอันเป็ดตกตัวอุนาอิงลูกิลเรอิงลูกิลุนีปิลเรอุนาปิลิงแม่เมลูตกความตัวนั่นสุนเรขลุตปิลเรนิขังกุตาขัดกันเขยคงอะไรลุตปิวกุตเจ้าเขลากูมัลฮุกสิตุงเงาหนานิกันขตุกฮวงกุตนุนจัดตุกุตกสคลูนีสิสักปักเจ้าเขลากัมมิวสิกแค่เจ้าเขลากัมมิวดาวนานักยุนิรุตขตาราวกฮวงกุตนุนยุคนั้นจำตัวจะเคลักนักสุนีสุขสิลุตนักสุนีสุจำกีตึงรากุดจุดมุนอายกจารยุคงอกุดอุนาจัดตุกุดคลุกปิลมทุนปีนี้ริษกำตันตรอมขังกุตาอมยอมทุนวัสอูคุณสู่จักจาระสมทุนแบกเกาลุตาอีกิตาเกขอนิกจาลิโอมันกายเกาลแรมุน Good morning
5: Good morning อิปติคุสสามพิยากายกันาลักมันนะฮะสลุสนางสปีกัตลามตาขังกุตานักสุนักแห่งนี้Morning, Namaste. Solution, Namaste, Vanata. There's always a solution for my understanding that we face. The reason I brought this up, subsistence, Sahmanna, or ways of life. Ahu, Laji, Masi, Yachtuk. Two max symptoms.Lagen. Hui nga mum yacht lachta o gat salusin nang stigat lamt akm avutri pingamta nunak. Kalak amina like a, you know, like a big house in Juneau or whatever, Washington D.C. Salusin nang stiganata.Kai lach de gutwang kuka nuk our ways of life. Nuk laab, nuk say takam tkis tamak bin na takhita. Yuk dat. Kui ngam salus nam kum yacht lach ta. Bi wur gach se kukik kan ruyus kum ta.Kuih Pogumili, Kusho Pogumili, coastal area. Tamam the certain hour, certain day. Athagaluta Sainanik Dhu Magaluta. KYUK Alaska State White News, Aksunasun Ritsukitogamayagamk. like 1 week ahead. The village is Yukon Kuskokwim Delta. Put it to action. Maybe we'll touch one of them. Or